আমরাই বিরাট চোখ শিপিয়ান চোর যা পায় তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাইন চালিয়াও দুশে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাটো এডুকেশন সেন্টার সিপিএন মা তো কম্পিউটার পাওনু কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মা ব্যাংক মা হবে স্কুল অফিস দুন সুকে সাং সস্তা মা বিগ্রো এই আয়ের আপ বানাউনে সুবিধা পিন ছয় জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হয় কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইনছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি জোড়িনছা থাও আমার মনে লাগে রাখে।

0: আমরা এই বিরাট চোখ সিপিএম চোর যা পায় ও তুই কম্পিউটার কিনতে আন দুঃখেই তো পাইন চাটানিয়াও দুসে কম্পিউটার বিক্রি করলে শিকাও নে আনি মারমাত করলে নেপাল কে নম্বর ওয়ান হারু এন্ড সাতর এডুকেশন সেন্টার হনিয়া ও সিপিএন মা তো কম্পিউটার পাওনো কা সাথে কম্পিউটার শিকাও নে রকেই কতম বিক্রি হালে মা ঘর মা বিগ্রো ঘর মই ব্যাংক মই হবে স্কুল অফিস দুন সুকে সং সস্তা মা বিগ্রো এই আয়ের অপ বানাউনে সুবিধা পিন ছা জুসি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কাচ্চা কুপিন ব্যবস্থা আছে হই কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার ফটোকপি মেশিন ইন্টারকম সিস্টেম ইনভার্টার সোলার সিস্টেম আর ইনভার্টার কো ব্যাটারি পানি পাইন ছা সিসি ক্যামেরার ভরপুর তো ইন্টারনেট পানি পো জোড়িছে থাও আমার মনে রাগে ডাকে ও তাল বেতাল মহিলার ফের দুঃখ পাইয়েলা ঝুসে হবে ফোন নম্বর 021-545-787 98-420-35-541 হবে গুড ভেরি গুড ভেরি গুড
1: লুগা লগাও গাড়ি চড়ে ঠাউসম্ম যাও গাড়ি চড় অস্পতাল পুগে পুর্জী কাট লাইন লাগ কইলে নাম বোলাউছ অনি বল্ল ডাক্তার দেখাউন পাইছ
2: কে ভো বোলা দাই কে গুনগুনাই রাখেকো
1: হইন বুড়িলা ডাক্তার কোমা লানু পর্নে কতি সময় লাগছ ভনের এসো হিসাব গরেকো
2: হে তেরি অব পনি ডাক্তার দেখাউন সময়কো হিসাব গর্নুপর্ছ ত অব ত সিধাই আমার পাত্র খোলনু অনি কুন রোগকো বিশেষজ্ঞ ডাক্তার দেখাউনি হো উসলাই অডিও ইয়া ভিডিও কল গর্নু
1: এত্তি সজিলাই
2: অনি ত অব আমার পাত্র অ্যাপ বাট বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গ পরামর্শ লিন একদম সজিলো ছ ন পয়সা লাগছ দেরেই ন সময় জানছ খেরেই
3: फूड प्रोडक्ट का उत्पादन भुजिया दालमोट मटर फ्राई चिप्स को सफलता पछि चादनी भुजिया ले मीठो स्वाद में पालक पनीर को पनी उत्पादन शुरू करी बजार में ल्याई सकेको छ तपाई हाम्रो शहर में उत्पादन भएको पालक पनीर खाउ सधैं रमाऊ पाथीवाला फूड प्रोडक्ट सुन्दर रहेछ 9 बुधबारे मोरङ प्रोप्राइटर रमन कार्की

0: ওয়াও ইয়াওমারে কাউছারে মিংলা সাউ বি বর্মা ইউ তুলো ইয়াওয়ালা
1: হাজুর
0: মাইস্ট্রেস